প্রবীণ দুজার কই সাপিরা খেল আখাড়া জিও প্রবিন্দু যা আর না কই সাপিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরী আস জিদে বড়িয়াই তা তেরী বড়িয়াই